অজস্র আজ জুমাতুল মুবারক সৈয়দুল আরাম হে আজকে দিন ব্র্যাডফোর্ড এশিয়ান রেডিও পর হাসিন রুহ পরবর আর ঈমান আফরোজ মহফিল রোশনি সাজতা হে জিসমে দুনিয়াকে চার কোনো সে উশাকান রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তশরিফ লাকর ইসকি ইজ্জত ও তাকীর মে ইজাফা করতে হ্যাঁ আজ কে দিন কে মুতালিক রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কা ফরমান বাকরিনা হে কি জুমে কা দিন তমাম দিনো কা সরদার হে আর ওয়া আল্লাহ ইজ্জ জল কে নজদীক সবসে বড়া হে ঈদ উল আযহা আর ঈদ উল ফিত্র সে ভি বড়া হে ইসকি পাঁচ খসলতে হর মোমিন মুসলমান কো ইয়াদ রাখনি চাহিয়ে কি আল্লাহ তাআলা নে জুমাতুল মুবারক কো হযরত আদম আলাইহিস সালাম কো পয়দা ফরমায়া আজ হি কে দিন উনহে জমিন পর উতারা আর আজ হি কে দিন উনহে ওয়াফাত আতা ফরমাই আর আজ হি কে দিন কো ইয়ে ফজিলত হাসিল হে কি ইসমে এক সাথ এক লমহা এসা হে কি বন্দা উস ওয়াক্ত আপনে রব সে জো সওয়াল করেগা ও উসে আতা ফরমায়েগা বশর্তে কি সওয়াল হারাম কা না হো আর সবসে বড়কর ইয়ে কি আজ হি কে দিন ইয়মে কয়ামত হোগা আজ হি কে দিন কয়ামত বপা হোগি কোই মুকর্রব ফরিশতা জমিন আসমান হওয়া পাহাড় দরিয়া এসা নেই যো জুমে কে দিন সে না ডরতা হো জুমে কে দিন কো দৌর জাহিলিয়ত মে ইয়মে আরুবা কাহা যাতা থা আর আলহামদুলিল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি আমদ কে বাদ ইসে ইয়মুল জুমা কাহা গিয়া আর সৈয়দুল আয়াম কাহা গিয়া আইয়ে আজ কে ইস খৈর ও বরকত কে মৌজিব দিন কে ইন সাআতো মে হাম আপনে রব সে দুআ করতে হ্যায় কি আল্লাহ তাআলা হামারে লিয়ে আসানিয়া পয়দা ফরমায়ে আর হামে লোগো কে লিয়ে আসানিয়া পয়দা করনে কি তৌফিক আতা ফরমায়ে দরগুজর করনা সিখায়ে ক্যুঁকি হাম ভি আপনে পরওয়রদিগার সে ইয়হি উম্মীদ রাখতে হ্যায় মাফি সে বড়া কোই আচ্ছা আমল নেই হ্যায় লোগো কো মাফ করো তাকে আল্লাহ তাআলা হামে মাফ ফরমায়ে আল্লাহ রব্বুল ইজ্জত হাম সব পর আপনা করম আপনা ফজল কায়েম ও দায়েম রাখে ইলাহি তু আকেলা হে মগর সারা জাহান তেরা মকি তেরে মকাঁ তেরা জমিন ও আসমাঁ তেরা আইয়ে রোশনি কা আগাজ আপনে তমাম সামিন নাজরিন বুজুর্গো বহনো ভাইও বেটো বেটিও আর বচ্চো কি জানিব সে বারগাহে ইলাহি মে হামদ পাক কা নজরানা লেকর চলতে হ্যায় খুদাবন্দ করিম হাম সবকে ইস হাদিয়ে কো বারগাহে ইলাহি মে কবুলিয়ত কা শরফ হাসিল হো আগাজ করতে হ্যায় রোশনি কা হামদ পাক সে